के थोड़ा थोड़ा प्यार हुआ है तुमसे सुसंगदुर स्टीवन बेन फोन लीजिए इन het programma Gie Tum Kel Her is gezongen door Arijit Singh. Het komt uit de film Terf en het is Tumse Bhi Zyada Tumse Pyar Kiya Hai.

कभी सोचा न हो इतना प्यार करो इस गसोंग दौर श्रेया घोषाल. Dit prachtig liedje kwam uit de film The Body. Gaan we dan verder met uit de film Mohabbate. Gezongen door Udit Narayan, Jaspinder Narula, Udbhav en Manohar. Komt het liedje Sony Sony Akhiyon Wale.